के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं। ये यश उम्मीद लेकर कि कुछ ना कुछ तो इन बातों से हम लोग जरूर सीखेंगे, तो जरा गौर फरमाएं। अर्ज किया है, बहुत ही पुराने जमाने का आदमी था श्री मार्कस ऑरेलियस। ही वाज एन रोमेंस कैसर एंड लीव्ड फ्रॉम 121 टू 180 फोर क्रिस्टस। और मार्कस ऑरेलियस ने कहा है मनुष्य के बारे में यारों की, नर्गंस कान एन मेंस सिख रुस्टिगर एंड ऑनगेस्टोर्डर टेरुगट्रेकन दान इन जैन एगन जील। सही बात है। Nog eentje van Marcus Aurelius, Purane Zamanica, Romeins keizer, 121 tot 180 voor Christus. O Marcus Aurelius, nekahahai manusje kebarme aroki. De mens die in harmonie met zichzelf leeft, leeft in harmonie met het universum. Mahagyani Sri Albert Einstein, ook de uitvinder van de atoombom, leefde van 1879 tot 1955 en hij was een Duits-Amerikaans natuurkundige. Or Albert Einstein, ik ha hem een oesje gebarme aroki, een van de sterkste motieven die de mens naar kunst en wetenschap leidde, is de ontsnapping aan het alledaagse. महामहाज्ञानी श्री बुधा भगवान, बुद्ध भगवान जी ने कुछ कहा है भी, ढेर बातें कहे हैं इंसानियत के बारे में। इन फंसें सीतात श्री बुधा है वॉज एन स्पिरिचुअल लीडर खबोरन और सिद्धार्थ गौतम एंड लीव द फन 370 टॉट 450 फोर क्रिस्टस। बुद्ध भगवान ने कहा है मनुष्य के बारे में यारों की, सोअल्स द अकर बदोर्फन वॉर्ट डोर ऑनक्रोइट सो द मेन्स डोर सैन बखेरतन। सोचने वाला बात। पॉल कुल्हो है इस ब्राजीलियन स्क्राइफर खबोर 1947 और पाउलो कुल्हो ने कहा है मनुष्य के बारे में यारों की, अल्स हैट चे लुक्ट ओम अलेन इन हैट हेडन टे लेवन zul je een gelukkig mens zijn. Claude Avelin, hij was een Frans schrijver, uitgever en dichter en ook tevens PS van Efgen af Tsine, leefde van 1901 tot 1992. Ook Claude Avelin, nee, kahai manusje kebarme aruki, de mens die vrijheid opeist, denk aan geluk. Jean-Paul Sartre, hij was een Frans schrijver, filosoof en Nobelprijswinnaar literatuur 1964, leefde van 1905 tot 1980. Ook Jean-Paul Sartre, ik ha hij manusje kebarme aroki, de mens is veroordeeld om vrij te zijn. Erich Fromm, hij was een Duits-Amerikaans filosoof en psycholoog, leefde van 1900 tot 1980. Erich Fromm, ik ha hij manusje kebarme aroki, de moderne mens leeft met de illusie dat hij weet wat hij wil, terwijl hij eigenlijk wil wat hij wordt verondersteld te willen. Johan Dijsne, Vlaams schrijver, leefde van 1912 tot 1978. Oh, Johan Dijsne, nekahae manusje kebarme aroki, iedere taal is schoon voor wie luisteren kan, want in elke taal zingt de gedachte van een volk en de ziel van een mens, en die muziek is universeel. En de laatste van vandaag, eentje nog van Marcus Aurelius Puranizamanaka, Romeins keizer, leefde van 121 tot 180 voor Christus. Oh, Marcus Aurelius, nekahae manusje kebarme aroki, vergeet niet, het is de geheime kracht, diep in ons weggeborgen,
दी 11